0: স্ত্রী ঠাকুরা প্রশ্ন বিচার
1: উজালো রেডিও নেটওয়ার্ক।
2: লোকলহরী
3: উজালো রেডিও নেটওয়ার্ক মা,
2: યો હો લોકલહરી
3: લોકલહરી।